0: ভিডিও লাইক করিবা পাই টঙ্কা মিলিব সো ইজি
1: ফসিলা
2: অজনা লিংকস উপরে ক্লিক করন্তু নাহি আরবিআই কহে
3: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু
4: দশ লক্ষ লটারি মতে ওয়াও
1: ফসিলা
5: নকলি অফার্স প্রতি সাবধান
2: আরবিআই কহে
3: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু

0: শ্রোতা বন্ধু, শুনিলে আজির আলোচনা নারী শক্তি এসএসজি গ্রুপর সেক্রেটারী ভৌণী ইতিশ্রী সামলক সহিত। তবে রাউরকেলার এসএসজি গোষ্ঠীগুড়িক কেবল স্বচ্ছতা নুহে বরং সহরর সামাজিক ও আর্থিক বিকাশে এক গুরুত্বপূর্ণ অংশীদার ভাবে উভয় হয়েছেন। তবে শ্রোতা বন্ধু, আমি সমস্ত সময়ের দাস, সময় টিকটি করে ইশারা দেলা কার্যক্রমটি এইটি রাখা। তবে আজর কার্যক্রম আপনার কিপর লাগিলা মতামত জনাই নিশ্চয় চিঠি লিখবে। আমাকে যোগাযোগ করার ঠিকাটি হল বিকশিত সহর কার্যক্রম মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী রাউরকেলা, পিন 769042। তবে আজপাই বিদায় দিন্তু।
1: শেষ হল বিকশিত সহর আকাশবাণী রাউরকেলা। পরবর্তী কার্যক্রম আকাশবাণী দিল্লি সমাচার প্রভাত পরে শুরু করবে।

0: 83735 এবং 7008173085। চিন্ময় বিদ্যালয়, সফলতার অনন্য শিক্ষালয়।
1: সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা, বজ্রপাত প্রতি সাবধানতা, যথা ঘড়ঘড়ি শব্দ শুনিলে খোলা স্থানরু যথাশীঘ্র কোণসি পোকা ঘর ভিতরকু চালি আসন্তু, গছ তলে বা বুদা নিকটরে আশ্রয় নিয়ন্তু নাহি, খোলা পড়িয়া বা ক্ষেতরে রুহন্তু নাহি, নিরাপদ আশ্রয়স্থলী ঠারু দূরে থিলে খালুয়া জায়গা দেখি জাকি জুকি হই বসি যাআন্তু, মুন্ড ও দেহরু ধাতু তিয়ারি জিনিস অলগা করে দিয়ন্তু, বিজুলি মারুথিবা সময়রে যদি আপন কার বস বা অন্য মোটা চাদর থিবা যান ভিতরে অছন্তি তাহলে পদাকু বাহারন্তু নাহি, সাইকেল বা মোটর বাইক চলান্তু নাহি, লুহা খম্ব বিদ্যুত তার ইত্যাদি ঠারু দূরে রুহন্তু, পোখরী বা জলাশয় নিকটরে রুহন্তু নাহি, যদি আপন পানি ভিতরে কিংবা ডঙ্গা ভিতরে অছন্তি তাহলে যথাশীঘ্র বাহারি আসন্তু, ঘড়ঘড়ি মারুথিবা সময়রে গুড়ি উড়ান্তু নাহি, হাতরে মাছ দ্বারা বনিসি লুহা বেণ্ট ছতা বা লুহা ছড় ধরন্তু নাহি, ঘর ভিতরে থিবা বেলে ঝরকা কবাট এবং কান্থ ঠারু ছাড়ি রুহন্তু, বিদ্যুত প্রবাহিত বস্তু ঠারু দূরে রুহন্তু, সচেতনতা ও সতর্কতা হি সুরক্ষা। অংশুঘাত প্রতি সাবধান, টাণ খরারে পদাকু বাহারন্তু নাহি, খরারে কঠিন পরিশ্রম করন্তু নাহি, জরুরি কামরে বাহারকু যিবাকু হেলে মুন্ডরে ওদা গামুছা তথা চপ্পল এবং কলা চশমা ব্যবহার করন্তু, বাহারকু যিবা সময়রে পানি বোতল সাঙ্গরে নিয়ন্তু, জল শুষ্কতারু রক্ষা পাইবা পাই অধিক পানি ওআরএস দ্রবণ পোনা তোরাণি ঘোল দই ও আখু রস পিয়ন্তু, কাকুড়ি ও তরভুজ আদি খাআন্তু, মাদক দ্রব্য সেবন করন্তু নাহি, হালুকা ও ঢিলা পোশাক পিন্ধন্তু, অংশুঘাতরে আক্রান্ত ব্যক্তিঙ্কু যথাশীঘ্র ডাক্তারখানা নেই চিকিৎসা করান্তু, গৃহপালিত পশুপক্ষী মানুষ ছাইরে রখন্তু এবং প্রচুর পরিমাণের পানি পিইবাকু দিয়ন্তু।
2: কোন আপন গোটে ওড়িয়া মিডিয়াম কোচিং সেন্টার খোঁজুচন্তি? এবে চিন্তা ছাড়ন্তু, রাউরকেলার শিবাঙ্গী কোচিং সেন্টার নর্সরি ঠারু সপ্তম শ্রেণী পর্যন্ত ওড়িয়া মিডিয়াম ছাত্রছাত্রীঙ্ক পাই এক ভরসা যোগ্য অনুষ্ঠান, উত্তম শিক্ষা, সঠিক মার্গদর্শক এবং উজ্জ্বল ভবিষ্যৎ কেবল শিবাঙ্গী কোচিং সেন্টারে। যোগাযোগ করন্তু A248 সেক্টর 1 রাউরকেলা, মোবাইল নম্বর 9348961843 কিংবা 9564968302 রে। আধুনিক জ্ঞানকৌশল সহ বৈষয়িক শিক্ষার শ্রেষ্ঠ অনুষ্ঠান রাউরকেলার প্রতিষ্ঠিত বুদ্ধবীর আইটিআইরে 2026 শিক্ষাবর্ষ পাই নামলেখা আরম্ভ হয়ে যাইছি। এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডর ভলি ট্রেড সহিত আপনাদের মিলিব অভিজ্ঞ শিক্ষক এবং আধুনিক পাঠপড়ার সুবিধা, ছাত্র ও ছাত্রীমানঙ্ক পাই পৃথক হোস্টেল সুবিধা, সমস্তঙ্ক পাই মাগণা বহি এবং কিট, ছাত্রীমানঙ্ক পাই কোর্স ফি রে 30% রিহাতি এবং SC/ST ছাত্রছাত্রীঙ্ক পাই নামলেখা সম্পূর্ণ মাগণা। তেবে আজি হি যোগাযোগ করন্তু বুদ্ধবীর আইটিআই, বরটোলি NIT ব্যাকপোস্ট রাউরকেলারে, মোবাইল নম্বর 7008515483 কিংবা 9437341218 রে। বুধবীর আইটিআই, দক্ষতা আমর, সুরক্ষিত ভবিষ্যৎ আপনকর।
3: সমস্ত প্রকার স্কুল, কলেজ এবং স্টেশনারি পাই আজ হি আসন্তু স্কলার্স পয়েন্ট, তপস্বিনী মার্কেট, উদিত নগর, রাউরকেলা, মোবাইল নম্বর 7008569723 এবং 8249241223।

0: हेलो रौरकेला।
1: हेलो सुबह सर मैडम नमस्कार।
0: नमस्कार के कोचंदी कोठु कोचंदी
1: आपन का नियमित सता मुना पंडा कोटिला कनापुर जावसंपुर कोतले
0: आगे केमती अछंदी
1: सर सबले बिंदास रे था आशावती मां साळन का आशीर्वाद आपन बिंदास तांदो खुशे तांदो सुस्त तांदो मां जाड़ा आपन पंतोडे रखना 2024 आपन का मंगलमय इति मांगा के प्रार्थना।
0: बहुत बहुत धन्यवाद। तेबे कोन करंती आपन?
1: हाँ मुझे जाने ब्लाइंड तथा भी ब्लाइंड हेल्ले भी
0: तो
1: मैडम कहरा दयार पात्र बस चाहिए कि का निजे गोटे निजे ठिया है कि कहना मुझे तो 1997 वर्ष में ब्लाइंड आखि नष्ट हो गया तो गोटे दुर्घटना धर्ज हरनी भांगी पड़नी निज को मनोर दृढ़ कर धर्ज रखी तेज़े किसी निज गोटे ठिया है किसी पनीपरिया चाष करती धान चाष करती মানে মই একুড়া করবা না সমস্ত নেই মজুরি পজুরি পকে করে গাই দু তিনটা আছে ছেলে রাখিছে নিজে গোটে নিজে খাই নিজে চলুছি এবং পরিবার কিছু সাহায্য করছি।
0: আজ্ঞা তেবে কোনটা আজি কো গীত শুনিবে?
1: আজি গীত দিয়ে ফিল্ম না আছে মুস্কান আর গীত হচ্ছে দিশে দিন তেরি মেরি বাত নেই হচ্ছে এই গীতটা দিয়ে দেবে আর বিশেষ করে এই গীতটা ডিরেক্ট করে দেবে অশোকপতি সহপরিবার চূড়ামণি দাস প্রকাশ তাপরে শান্তনু পণ্ডা করণ সানি সাউ সুবল সাউ দর্শন পাইক মুরধর মেহর রবীন্দ্র মেহর গোবিন্দ মেহর লোকনাথ সাউ লোকনাথ প্রধান রোহিণী মেহর তাপরে পঙ্কজ মিশ্র সন্ন প্রভাকর নীলাঙ্কর ভাই আর বিশেষ করে বরগড় যারা আমার শ্রদ্ধা ভাই চৈতন্য পটেল তাঁর দেহ অসুস্থ আছে এবং মাঙ্গা আগে প্রার্থনা আছে সে শীঘ্র সুস্থ হয়ে যা ভালো হয়ে যা পুঁজি আসে আমার সাথে যোড়ি হয়ে রাউরকেলা ফোন করতু এটি মাঙ্ক পাখে প্রার্থনা করছি।
0: তবে নিহতি ভাবে আমি মধ্যে প্রার্থনা করবু যে সে বহুত শীঘ্র সুস্থ হয়ে ঘরক ফেরন্তু এবং আমার সহিত পুঁ কথা হুয়ন্তু। বহুত বহুত ধন্যবাদ আপন আকাশবাণী রাউরকেলা ফোন করলে আপনার দিন মঙ্গলময় হোক।
1: রয়েছে নমস্কার
0: নমস্কার।

এই গীত সহ শেষ হেলা দেশে আত্মবোধক গীত কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। পরবর্তী কার্যক্রম শুনিপারে আঞ্চলিক সম্বাদ। রিলে করছু আকাশবাণী কটক কেন্দ্র।

শ্রোতা বন্ধু, আজ পক্ষীঙ্ বিষয় আলোচনা হওয়ার পছরে গোটে নির্দিষ্ট কারণ রয়েছে। কাহিকি না আজ হচ্ছে বিশ্ব পরিব্রাজক পক্ষী দিবস। এই দিবস পালন পাই কোনসি নির্দিষ্ট তারিখ নথায়। এহা মে মাসর দ্বিতীয় শনিবারে পালন করা যাইথায়। এই দিবস 2006 মসিহারু পালন হই আসুচি। এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য হেলা পরিব্রাজক পক্ষী মানকর সুরক্ষা, তাঙ্ক আবাসস্থলীর রক্ষণাবেক্ষণ সহিত তাঙ্ক খাদ্য প্রতি যত্নবান হেবা, পক্ষী শিকারকু রোকিবা। হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে সাইবেরিয়া, রুশ, আফ্রিকা, সিঙ্গাপুর এবং ইউরোপরু অনেক সংখ্যক পক্ষী শীতদিনে ভারতর অনেক প্রান্তক আসিথান্তি। পরিব্রাজক পক্ষীঙ্ক আগমন ফলরে পারিপার্শ্বিক পরিস্থিতিরে সন্তুলন বজায় রহিথায়। পরিবেশরে গোটে সুন্দর বাতাবরণ সৃষ্টি হইথায়। হেলে বর্তমান পক্ষী প্রেমী মানে এমানক আগমনকু নেই অনেক আশঙ্কা প্রকাশ করুছন্তি। এবে প্লাস্টিকর বহুল ব্যবহার হেতু সমুদ্র অপরিষ্কার হেউছি, ফলরে পরিব্রাজক পক্ষী মানে সেই প্লাস্টিককু খাই অনেক মৃত্যুবরণ করুছন্তি। এহা দিনকু দিন বড়িবারে লাগিছি। পরিব্রাজক পক্ষীঙ্ক মৃত্যু হারকু আখি আগরে রাখি সেমানক সুরক্ষা পাই আমমানকু সচেতন হেবাকু পড়িব, আউ অন্যমানকু মধ্য সচেতন করাইবাকু পড়িব। সেইথিপাইঁ তো পরিব্রাজক পক্ষী দিবস পালন করা যাউছি। তেণু সমস্তে সচেতন হুঁন্তু, জাগ্রত হুঁন্তু, পক্ষীঙ্কু সুরক্ষা দিয়ন্তু। শ্রোতা বন্ধু, আজি তো সময় হইযাইছি, তেবে আজির কার্যক্রমকু এইঠি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।